0: বাধে মই নামতি নাম লগাই দিওঁ দৰা ভৰিয়াত যোৰা পৰীক্ষা নাইগা অতি
1: তো পহলে অন্তরা খতম হোক দুসরা অন্তরা আয়গা।

0: লুকা ভাতু ভাল নালাগে খেল কয় না দরা
1: লুকা ভাতু ভাল নালাগে খেল কয় না দরা
0: তো কি আরেকবার আপু বলিয়ে
1: ও তুল তুল ও গুন গুন ও কেউটি তারা লুকা ভাতু ভাল নালাগে খেল কয় না দরা
0: ये तो मुखरा खत्म हो गया अभी फिर पहला अंतर आएगा तुल तुल अमार कोयना हो बुलबुल हो दौरा।